0: আমাশে পানি মধু হোশ কি গে যা মুঝে তো মাই খিচে ফেরিও
1: বিগ 106.2 দ্য বিট অফ বলিউড লাভ লোফাই এন্ড নাইট ফিলস Your soundtracks to unwind. Only on The Big Chill. On Big 106.2. The Beat of Bollywood.
2: Tu mujhe chahe na chahe, ye tere bas mein to hai. Aur main tujhko na chahu, ye mere bas mein nahi hai.